সুজন রিয়াকশনে একুয়া শেওয়েতে গাড়া টেকেন ফ্রম দ্য মুভি সুপার ডুপার ইন দ্য ভয়েস অফ আদর্শ এন্ড আনন্দী যোশী এন্ড সুজন ইয়াচ্ছে গাড়িনে কারগমাচি সঙ্গতা হতে আহি আশা করতো কি তুমি আচ্ছা ইয়া কারগমাচা পুরে পুরো আনন্দ ঘেতলা থ্যাংক ইউ ভেরি মাচ আমি সাথে দেবদল চুনিং কেল্যাবদ্দল হ্যাভ আ গ্রেট ডে হ্যাভ আ গ্রেট ওয়েন্সডে ইভিনিং তেহা কাজী ঘ্যা আপলি পুরুষ ভেট হইপর্যন্ত ধন্যবাদ ও নমস্কার।

বৈসাই তু দিস্তর্চার কান্দ তাই সরমিয় আমর মিয় দো বৈসাই তু দিস্তর্চার কান্দ